ছি বগনে ঘরে কলম অবত ছোড়া কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ সাত পরে পছি

0: বিচর কবে মা, বিচর কবে মা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে টিকা হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে টিকা হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে টিকা হে রাম তীর নরমায়ালু। সারা সারা লেউ ডরি বাচের, লেউ ডরি বাচের, দেব মায়া যৌ দাঁড়াই কাচের নরমায়ালু। কলা পারি মো মা।